ভার প্রয়ত দ্বারি, লেখা ছোড় অলেখে ছুটে, হাম নির্গুণ লেহ উবারি।